0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
2: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া
0: FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই

0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জবেন তু দি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নো ফো আপোয়ু বা দেজেন ভলিমেন্টো
1: লস দুনি কাতা ইতা জবেন তু দি রানে জবেন তু দি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তু দি তাম্বা নে মাকা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন নিদা নে ইতে জবেন তুরি মুস্তেঙ্গি হানোইন ইদা কে ফোন লাওসন আত কন্টিনিউয়া বা হানোইন ইদা কে সিরা হালো লা কন্ডিশন সিতো সাউন্ড কুনি সাউন্ড কা আম্বিয়েন্টে পবুনি নিয়ান মাবি ইতে প্রেসিজা হা হোরিস হানোইন ইদা কে ফোন হানোইন ইদা কে ডিয়াক বা পবু ইদা নে নেবে মাক দুরান্তে নি ইতারে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউট বা ডেভেলপমেন্ট নে হাউবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাউ আ প্রেন্ডে নু হাউ কনসিয়েন্ট বা রিয়ালিডাডে না সাউন্ড প্রেসিজ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্ন ইজ এ সাউন্ড সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রা জাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসি ইদানে মা গ্লাডিয়াক সিএনসি ইদানে মা গ্লাডিয়াক মা বে হাওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসি এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো হাউ নিয়ে আতো কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইম প্রিমিয়ার হাউ ফুইন মরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউ সাউন বা ডিসএমবলমেন্ট সে জবেন টু ডিডা প্রন্ট টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতো হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন দা বা ডিসএমবলমেন্ট বা জবেন টু ডি দা ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে রেড কোয়ালিয়া মাবেলা হাতেনে রিলিজ লা হাতেন ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট দা বাইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাদে ডালওয়াইন এমলা কনসিয়েন্ট বা রিয়ালিটি দেনে রিয়ালিটি ইডানি হাসোরুনে রিয়ালিটি হাসোর মানে সেন সাইডা রিয়ালিটি ইডানে বে মাক নি সিনতি নি আনে নি ই প্রিজাউন লারন মাবে নি সে হাতে তে কাতাক আই এম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জবিন তুড়ি দে উলু সিরা ফতি সের নে তেমা হুসি দেওয়ান সোলদার ইসে সিরা তেতে দেন ডিয়াকলিউ লাকুন তিতলু ডুকে লাকুন পাত্রিয়া সে জবিন তুড়ি দে আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জবিন তুড়ি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মাকা যে তেং কনসিয়েন্ট বা রেলি দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনি হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইদানে মাক সাই হানে সান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দুতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সিয়া ইদা রিয়ালিটি দে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তু ইদা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইদা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইদানে সে ইতা কলিয়া তাম্বা ওহিন লরং ইতা হারে বা ইতানে জোভেন তু ইদা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালিতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কেডিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা দেজেন ভলিমেন্টো
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে দানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হো বাস ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কনসার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক দিয়াক নো এডুকা আসেস এডুকা সাউন্ডে নেবে মাক দিয়াক হোডি বেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দে নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক দিয়াক হোডি বেলে গারান্টে নো মো সো আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক নো সোসিডাডে রিকু নো সোসিডাডে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা no la acesso ba educação de nebe maka credível basira anto ikus itala ya saudi nebe maka dia no mosi educação nebe mak dia itala ya conhecimento nebe mak dia maka ita sela bela ia capacidade atu contribui ba nação honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hodi harahu sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo kai tahana sociedade ida nebe maka how classe para tu bela garante povo hototo lilio kona ba jovem a tu bela ia conhecimento nebe maka dia no ia saúde nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tenke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba joven sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativo hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção no mos ia fatin hoto-hoto tanto ia carreira, no itala ia possibilidade ida para tu bela harahun sociedade capitalismo. Honune, único dalang atua harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudança. Tuir haone harai katak, ou tuir haone perspectiva kona ba asunto irane, depende baita ne espíritu da luta. Tamba usi espíritu irane maka tu orienta ita, lihusi kondisi objektif ni bema kita rasik pesquisa, kita rasik kalau analisa, lihusi dan nema khatur itu ni spiritu dah luta, o insa atau bele sayhnesan matan tilung ibung ba itu ni povo oprimido sira.
0: Okay, diak malu kovintis, antes kita ba continua tang itu ni programa, musibelun sele se ofrece ta musika ida, firmai, enjoy the music.